মধুবন অনুষ্ঠানটিত এইবাৰে কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের কণ্ঠত শর্মিলি ছবিখনের এটি গীত, গীতিকার নীরজ, সংগীত পরিচালনা এস ডি বর্মনৰ।